নমস্কার, শুভ সন্ধ্যা। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্রের বাংলা অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে রামকৃষ্ণদেবের এই উক্তিটি, অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কামক্রোধ বশ করতে

সুপ্রিয় শ্রোতা, আজ বাংলা অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে একটি সাক্ষাৎকার, সঙ্গে থাকছে দ্বৈতকণ্ঠে ছায়াছবির গানের আসর। তবে তার আগে আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। প্রথমে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা, জাবেড়ে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাবার সতর্কবার্তা জানানো হয়েছে। এখন শুনুন জলযান চলাচল সম্পর্কিত খবর। এমভি স্টেট আইল্যান্ড আগামীকাল 12 তারিখ রবিবার সকাল 6টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রঙ্গত আগামীকাল 12 তারিখ রবিবার সকাল 6টা 15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি বারাটাং আগামীকাল 12 তারিখ রবিবার সকাল 6টা 15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল 12 তারিখ রবিবার দুপুর 11টায় শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 1টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজদ্বীপ যাবে। স্বরাজদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই দুপুর 2:30 শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি হার্টবে আগামীকাল 12 তারিখ রবিবার দুপুর 11:30 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 2টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপে যাবে। শহীদদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই বিকেল 3:30 শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল 12 তারিখ রবিবার দুপুর 2:30 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে বিকেল 4:30 শহীদদ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল 12 তারিখ রবিবার সন্ধ্যে 5টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 13 তারিখ সোমবার সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি কালীঘাট আগামীকাল 12 তারিখ রবিবার সকাল 8টায় শ্রী বিজয়পুরম থেকে লিটিল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে রাত 9টায় লিটিল আন্দামান থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। শেষ হল আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর।

সুপ্রিয় শ্রোতা, প্রসার ভারতীর পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। সকল প্রযোজক, কন্টেন্ট নির্মাতা, প্রোডাকশন হাউস, স্বত্বাধিকারী এবং অ্যাগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, প্রসার ভারতী আকাশবাণী শ্রী বিজয়পুরমের জন্য উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের উদ্দেশ্যে নোটিস ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজালস NIPP এর অধীনে অনুষ্ঠান প্রস্তাব আহ্বান করছে। তিনটি পদ্ধতিতে প্রস্তাব জমা দেওয়া যাবে: রাজস্ব ভাগাভাগি পদ্ধতি, স্পন্সার্ড প্রোগ্রাম পদ্ধতি, গ্র্যাটিস পদ্ধতি। অনুষ্ঠানের সম্ভাব্য বিষয়বস্তু হতে পারে রেডিও নাটক, তথ্যচিত্র, গল্প বলা, অডিও সিরিজ, উদ্ভাবনী অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা, সঙ্গীতভিত্তিক অনুষ্ঠান। প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠানগুলো হিন্দি ভাষায় 14 মিনিট অথবা 28 মিনিট সময়সীমার মধ্যে প্রস্তুত করা যেতে পারে। আগ্রহী আবেদনকারীদের প্রস্তাব জমা দেওয়ার আগে প্রসার ভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 এবং এর সর্বশেষ সংশোধনীগুলি মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। NIPP এর অধীনে নির্বাচিত অনুষ্ঠানসমূহ প্রসার ভারতী আকাশবাণীর সিদ্ধান্ত অনুযায়ী আকাশবাণীর জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় রেডিও কেন্দ্রগুলিতে সম্প্রচার করা হতে পারে। নীতিমালায় আবেদনকারীর যোগ্যতা, অনুষ্ঠান প্রস্তুতির নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি, AIR ব্রডকাস্ট কোড এবং বাণিজ্যিক বিজ্ঞাপন বিষয়ক বিধি সম্পর্কেও বিস্তারিত উল্লেখ রয়েছে। যোগ্য আবেদনকারীরা নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য ও সহায়ক নথিপত্র সহ এই ইমেলে প্রস্তাব পাঠাতে পারেন huyearportblair@prasarbharati.gov.in। বিস্তারিত নির্দেশিকা ও আবেদন পদ্ধতি জানতে প্রসার ভারতী ও আকাশবাণীর সরকারি ওয়েবসাইট দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31শে জুলাই।

2026 ভারতের গণসেবামূলক সম্প্রচার মাধ্যমে আপনার সৃজনশীল বিষয়বস্তু তুলে ধরার এই সুযোগ হাতছাড়া করবেন না। জনস্বার্থে আকাশবাণী কর্তৃক এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।

0: আজ 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা বৃদ্ধি, পরিকল্পিত পরিবার এবং জনস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতেই আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার তাপস কুমার ডাকুয়া। ডাক্তারবাবু, অনুষ্ঠানে আপনাকে জানাই স্বাগত। ডাক্তারবাবু, আজকের এই বিশেষ দিনটিতে আমার প্রথম প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস পালনের মূল উদ্দেশ্যটা কি, মানুষের জন্য এটা কতটা জরুরি?
1: প্রতি বছর 11 জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবসকে পালন করা হয়। এটা 1989-এ ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, একটা ইউএনএর প্রোগ্রাম, এটা এই দিবসকে পালন গ্রহণ করা হয়। এর মূল উদ্দেশ্য হল জনসংখ্যা বৃদ্ধি, ফ্যামিলি প্ল্যানিং, মাতৃত্ব, শিশু স্বাস্থ্য, নারী শিক্ষা, জেন্ডার ইকুয়েটি, সাথে সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট উপরে আম মানুষের মধ্যে জাগরুক করার জন্য এই দিনকে পালন করা হয়।
0: ডাক্তারবাবু, এবার বলুন, বর্তমান বিশ্বে জনসংখ্যার অবস্থা কেমন এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আপনার মতামত কি?
1: বর্তমানে ভারতের জনসংখ্যা 130 কোটির পাশে। এই দেখা যাচ্ছে কি অনেক ডেভেলপিং কান্ট্রি যেরকম ইউএসএ, জাপান, রাশিয়া, এরকম কান্ট্রিতে জনসংখ্যা কম হচ্ছে, আর আমাদের যে বয়স্ক জনসংখ্যা ওটা ওইখানে কম হচ্ছে। তবুও আরেকটা জিনিস দেখা যাচ্ছে কি যে ডেভেলপিং কান্ট্রি আমাদের ইন্ডিয়া হলো, ব্রাজিল হলো, এইখানে জনসংখ্যা বাড়ছে, আর এটা আনপ্ল্যান ভাবে বাড়ছে। এটা আমাদের প্রত্যেক দেশকে নিজের জনসংখ্যা প্ল্যান করা উচিত যেটা ফিউচারে ওরা ভালো মতন ইউজ করতে পারে, ইউটিলাইজ করতে পারে।
0: ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায় স্যার?
1: যে দেশে যে সময় কোন দেশে আগার ওর কাজ করার লোক, যে মানে আমরা এজ গ্রুপ ভাবি 18 থেকে যে 50 বছরের লোক যে পপুলেশন থাকে ও আগে বেশি হয়ে যায়, আর আমাদের যে ডিপেন্ডেন্ট যে ছোট বাচ্চারা আছে আর যে বয়স্ক লোক আছে ওদের পপুলেশন কম হয়ে যায়, ওই সিচুয়েশনকে আমরা জনসংখ্যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলি। এখন কারেন্টলি আমাদের যে ভারত দেশ আছে ও এই কন্ডিশন আছে, এখানে কি আমাদের ইউবা জনসংখ্যা বেশি আর আমাদের ডিপেন্ডেন্ট যে জনসংখ্যা ওটা কম। আন্ডামানে স্পেশালি এখন দেখা যাচ্ছে কি এই আমরা এখন ওই সিচুয়েশন আছে কি আমাদের যে ইউবা জনসংখ্যা বেশি হয়ে গেছে আর আমাদের ডিপেন্ডেন্ট জনসংখ্যা অনেক কম হচ্ছে আস্তে আস্তে।
0: জনসংখ্যা বৃদ্ধি উন্নয়নের উপর কিভাবে প্রভাব ফেলে এই বিষয়ে যদি বলেন?
1: জনসংখ্যা ভালো মতো প্ল্যান আনপ্ল্যান থাকে তো এটা আমাদের ন্যাচুরাল যে আমাদের রিসোর্সেস আছে, যে জল হলো, ভূমি হলো, আমাদের যে ন্যাচুরাল রিসোর্সেস আছে ওঠা, শিক্ষা, স্বাস্থ্য, তারপর আমাদের ন্যাচুরাল ট্রান্সপোর্টেশন, এইসবে আমাদের বেশি চাপ পড়ে। আগের প্ল্যান এটা এই জিনিস আগে প্ল্যান আগে আমাদের জনসংখ্যা বৃদ্ধি হয় তো এই আমাদের কোনো দেশও এটা বৃদ্ধির জন্য একটা অনেক কাজ করে, অনেক উপযোগী থাকে। এই জন্য আগে আমরা প্ল্যান করে আমাদের জনসংখ্যা আগে হয় তো আমাদের যত রিসোর্সেস থাকে ওটা
0: ভালোভাবে সবাই ব্যবহার করতে পারে, সবার সবাই সমানভাবে বন্টন হবে, সেটা অসম বন্টন হবে না। পরিবার পরিকল্পনার বা পরিবার পরিকল্পনার গুরুত্ব কি?
1: ফ্যামিলি প্ল্যানিং শুধু সংখ্যা নিয়ন্ত্রণ করা এটা না, এটি মা শিশু স্বাস্থ্য, তারপর ফ্যামিলি প্ল্যানিং অ্যাডাপ্টেশন এটা ইম্পর্টেন্ট। সাথে সাথে এই দেখা যাচ্ছে কি একটা পরিবারের আর্থিক স্থিতিও ভালো মতন হয় ফ্যামিলি প্ল্যানিং, আগে ফ্যামিলি প্ল্যানিং ওরা ইউজ করে তো ওটা ওর পরিবারের আর্থিক স্থিতিও ঠিক হয়, সাথে সাথে ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, ওদের যে জীবনভাবী যে থাকে স্ট্যান্ডার্ড অফ লিভিং এটাও ইম্প্রুভ হয়। তো এটা ফ্যামিলি প্ল্যানিং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের জনসংখ্যা বৃদ্ধির জন্য, আমাদের প্ল্যান জনসংখ্যা বৃদ্ধির জন্য ফ্যামিলি প্ল্যানিং অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে।
0: আচ্ছা, নারী শিক্ষা ও জনসংখ্যা ব্যবস্থাপনার মধ্যে কি সম্পর্ক রয়েছে, নারী শিক্ষা কতটা জরুরি?
1: যেসব সমাজে এ দেখা যাচ্ছে কি নারী শিক্ষিত ওইখানে দেখা যাচ্ছে মাতৃ মৃত্যুধর, শিশু মৃত্যুধর, তারপর ফ্যামিলি প্ল্যানিং এর যে ব্যবহার বিশেষ করে বেশি হয়, এটার কি হয় তারপর

0: আমাদের যে এডুকেশন ফ্যাসিলিটি আছে এটা ইম্প্রুভ করা যায়, সাথে সাথে ওর যে আর্থিক ফ্যামিলি আর্থিক স্থিতি এটা একটু ভালো হয়। তো একটা নারী শিক্ষিত হলে একটা সমাজকে, ঘরকে নাই একটা সমাজকে ডেভেলপ করার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই জন্য নারী, একটা নারী শিক্ষিত থাকলে আমাদের যে জনসংখ্যা বৃদ্ধির ওটা কন্ট্রোলের সাথে সাথে একটা দেশের উন্নতির জন্য
1: ব্যাপারটা
0: অনেক,
1: সে বুঝবে নিজেও,
0: হ্যাঁ একটা দেশের উন্নতির জন্য একটা ইম্পর্টেন্ট
1: কতটা জরুরি সেটা সেও বুঝতে পারবে, নারী নিজেও বুঝতে পারবে। যখন নারী শিক্ষিত হবে তখন নিজেও সে বুঝতে পারবে।
0: একটা নারী শিক্ষিত থাকলে একটা পুরো পরিবার
1: শিক্ষিত হবে এবং সে সমাজের পুরো
0: সমাজে একটা ব্যক্ত বেশি করবে।
1: আমাদের দ্বীপপুঞ্জের ক্ষেত্রে জনসংখ্যা ব্যবস্থাপনার বিশেষ দিকগুলি সম্পর্কে যদি বলতেন।
0: আন্ডামান নিকোবর আইল্যান্ড একটা দ্বীপাঞ্চল, এখানে আমাদের লিমিটেড আমাদের রিসোর্সেস, আমাদের ন্যাচুরাল রিসোর্সেস লিমিটেড, আমাদের জল হলো, আমাদের ভূমি হলো, আমাদের স্বাস্থ্য হলো। আর আমাদের আন্ডামান অনেক বিচ্ছিন্ন আইল্যান্ড, অনেক দূরে দূরে আইল্যান্ড, ট্রান্সপোর্টেশন অনেক প্রবলেম। তো এখানে আগে আমরা প্ল্যান জনসংখ্যা আগে না করি তো আমাদের যে রিসোর্সেস আছে, রিসোর্সেস আমরা ভালো মতন ইউটিলাইজ করতে পারবো
1: সেটা।
0: আর এটা একটা সেলফ সাফিসিয়েন্ট আর একটা আত্মনির্ভর আন্ডামানের জন্য অনেক খারাপ হয়ে যাবে। এই জন্য আন্ডামানে আমরা এখন একটা প্ল্যান ভাবে জনসংখ্যা বৃদ্ধি করি, তো আমাদের জন্যই ভালো, কারণ আমাদের অনেক লিমিটেড রিসোর্সেস। এখন রিসেন্টলি NFHS 6 আসলো, ওটা রিপোর্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট, ওটা বলছে কি আন্ডামানের গ্রোথ এখন কম হচ্ছে। তো এটা অনেক ভালো জিনিস আছে, তবু আমাদের যে লিমিটেড রিসোর্সেস আছে ওটাকে ভালো মতো ইউটিলাইজ করতে হবে আমাদের ফিউচারের জন্য।
1: পরিবেশ ও জনসংখ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে?
0: পরিবেশে দেখেন ন্যাচুরাল রিসোর্সেস যত আছে ওটা ন্যাচুরাল রিসোর্সেস আমাদের লিমিটেড, আর যেমন আগে আনপ্ল্যান্ড যেরকম হয় তো ওটা ন্যাচুরাল রিসোর্সের উপরে চাপ বেশি পড়বে। আর আমরা ন্যাচুরাল রিসোর্স আমরা বাড়াতে পারি না, আমাদের যারা লিমিটেডই আছে ন্যাচুরাল, যত আমাদের সমাজের যত আছে ওটা লিমিটেডই আছে। আগে আনপ্ল্যান্ড ভাবে আমাদের জনসংখ্যা বেশি হয় তো আমাদের ওটা বেশি চাপ পড়বেই পড়বে। এই জন্য এই বলা যাচ্ছে কি আমরা কি প্ল্যান জনসংখ্যা আমরা বৃদ্ধি করি, যে আমাদের রিসোর্সেস যে একটা ভালো মতন ইউটিলাইজ করতে পারি। তো এই জন্যই এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য।
1: স্যার আপনাকে একটি শেষ প্রশ্ন করছি, এই বিষয়ে যুব সমাজের কি ভূমিকা হওয়া উচিত, যুবকেরা কি করতে পারে বা তারা তাদের কি অবদান রাখতে পারে এই বিশেষ দিন পালনের ক্ষেত্রে?
0: যেমনি আমি আগে বললাম কি ভারত এখন ওই কন্ডিশনে আছে যে এখানে যুব জনসংখ্যা অনেক বেশি। আগার আমরা এই যুব জনসংখ্যা ভালো শিক্ষিত হয়, ডিজিটাল শিক্ষা আছে, ভালো শিক্ষিত হয় আর স্কিল ডেভেলপমেন্ট করে তো এমপ্লয়মেন্ট চান্সেস বেশি হবে, আর এই এমপ্লয়মেন্ট চান্সেস থেকে আমাদের দেশের উন্নতির জন্য ভালো কাজ করবে। সাথে সাথে যে আন্ডামানে যে আমাদের সেলফ রিলায়েন্স হতে পারবো, আমরা আত্মনির্ভর হতে পারবো, এই জন্য যুবা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আমাদের সবাই যুবা থেকে এই অনুরোধ থাকবে কি ও নিজের স্বাস্থ্য উপর ধ্যান দেয়, শিক্ষা উপর ধ্যান দেয়, স্কিল ডেভেলপমেন্ট করে, নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট আসছে, ডিজিটাল শিক্ষা আছে, এর উপরে ওরা ভালো মতন কাজ করে। তো যে সময় অপরচুনিটি আছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, ওরা ই করতে পারে দেশের আর আমার আন্ডামানের ডেভেলপমেন্ট
1: সুযোগগুলো কাজে লাগাতে পারে এবং সেই হিসেবে দেশের জন্য হয়ে, দেশের হয়ে কাজ করতে পারে, এটাই বলছেন তাই তো? বিশ্ব জনসংখ্যা দিবসে সাধারণ মানুষের জন্য আপনার বার্তা কি, শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান?
0: একটা সুস্থ শিক্ষিত আর জাগরুক পরিবার, এ একটা ভালো সমাজ, একটা উন্নতি সমাজের জন্য অনেক ইম্পর্টেন্ট। একটা উন্নতি সমাজ থাকলে একটা দেশ ডেভেলপ হয়। এই জন্য আমার সবাইকে একটা অনুরোধ থাকবে কি আপনি জনসংখ্যাকে উপর ধ্যান দেন, ফ্যামিলি প্ল্যানিং, নারী শিক্ষা উপর ধ্যান দেন, শিশু ও স্বাস্থ্য উপর ধ্যান দেন, আর এর উপর কাজ করেন, যে আমাদের যে উন্নতি, আমাদের দেশের উন্নতি, সাথে সাথে আন্ডামানের উন্নতি আমরা করতে পারি।
1: ডাক্তারবাবু, আপনি আপনার বহুমূল্য সময় বার করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার মতামত দিয়ে শ্রোতাবন্ধুদের পুষ্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।

শুনছিলেন বিশ্ব জনসংখ্যা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড পপুলেশন ডে উপলক্ষে ডক্টর তাপস কুমার ডাকুয়ার সঙ্গে একটি সাক্ষাৎকার। জনসংখ্যা কোনো বোঝা নয়, সঠিক পরিকল্পনা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সুস্বাস্থ্যের মাধ্যমে জনসংখ্যাই একটি দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত হতে পারে। আসুন বিশ্ব জনসংখ্যা দিবসে আমরা সচেতন হই এবং একটি সুস্থ, শিক্ষিত, সমৃদ্ধ ও টেকসই সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করি। তাই ছোট পরিবার, মাতৃস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং যুবশক্তির উন্নয়নের মাধ্যমে আমরা একটি উন্নত ভারত এবং সমৃদ্ধ আন্দামান গড়ে তুলতে পারি।

অনুষ্ঠানে এখন শুনুন কয়েকটি দ্বৈতকণ্ঠে ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন শান ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে। গানটি নিয়েছি মন মানে না ছায়াছবি থেকে।

এই গানখানির সঙ্গে শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কার্তিক। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন সকলকে, নমস্কার।